বিমন উচ্ছু বালো মোটা চাই মে কমাই তাও গিতে ছয় সফল দেখতে ইচ্ছু লাই ফিট মাতাম নেই কাতালি কিন্তু তো বালো সিলে যা মাতা না দেনে গো কাতে পু ওই অবসা সিলি আলো কাতে পু পেং দেন ফাই মামি গো দ্য প্লেয়ার অফ দ্য লেলা ও দি আসো দেনে মে তাও লাকা পে আগো হে তালি তো নলই তো মকো পুনা তে লা ওয়াই লা ও ফো ফো এ মাহানি কি পে লাই দে আ জালা কাপি গা না ফাই মা জালা মাতো কো পকা লুয়া নেই টাইমি সো মাতা নেই কাতালি কি তু বুনা লাগে আ তু কাম অন কে ফাকা বনো মাই টাইমে তো মকো পুনা কে ফাই তালা মা তো উইল মই গো নে কাতে নে লগো ইয়া কই কা হে আঙনা আতুলা লেও ইয়ে কত ছুলাই ফিট পেলাম যে মা হানি কালাম ও ফাঁকা ফুলাঙা তাঁতও ইয়ে কালা তেনে ফাঁকা তো কমাই নে সোয়েনি সাচি ও ফাঁকা ফুলাঙা তাঁতও দে ফাঁকা তো কাজ সেই পুয়া ও ব্রাইন ইয়ে মাই তৈ গনা কো নেই মাতো তো ফাই হোক কে ফাঁকা ক্রস লাই বা ধোক মাতো কি কোনায় যে মেসি হাই স্কুল যে টুর্নামেন্ট হোক যে ভলিবল যে নেই হোস গিনা নেই থৌ ফানাও মাই নিউটাও তালাবো নিউটাও তে নেই নে মাতো তাম ফাই কে কে অর্গানাইজ মাই নে তোমার তাও মাই ফে মাই কোনায় দে মেসি হাই আর দে ছুনে মেনে তা তো দে কোকা মাতো কল নেই বাই আসো দে কোকা মাতে দে আলা আর দে ছুনে মেন দে না দে ভলিবল নে ফাই থালা তা তো মালা তো মানা উচিত তালা ফাঁকা ফুলাঙা তে ফাতে ফিটু কো ফুল মাতো কো ফাই থালা তা তো মো দে আলা মো ও লুহ হোক তো কলু হোক তাকে তাকে তা তো থো ফানা তো পাসিফিকা কোনা গে দে এ টু ইউনিয়ন মেলো আছে নে ফাই থালা তো কনফারেন্স বাই অ্যানুয়াল কনফারেন্স আমরা তো ইতে ভাই আসো দে নেই মানে মালো আতে তামা তানে দে না কো গ্যারিয়াল আসিয়াটা ও ফাই আই আমাদের কো প্রেসিডেন্ট ও তে ইউনিয়ন লাহি দে নেই হোক ই তা তৈরি গো নেই প্রাইভেট সেক্টর ইউনিয়ন যে না কোতে এ ছু ভাই থালা তা তো মেয়ে মেনি আনে না আলা anna moi mitinga o de kete drive at the ala de union de ne going forward ka ma se tau hanga de ne de election ya ne to ka moi moenga iyo ko da de ka la iyo ko fai tal hoki ta to mo de ko kon mi na hoki ko ta hai mai de CTU ki mo de council of trade unions a committee pacific ka me de lo at hoki ba se ne ne fai hoki de lo to by an conference ho gala to then I ne hui ho kya ya ala to taki taki ite aso de ne then I ke lo atme koine de taki taki fo wala to fai tal ho kita to mina ho ne lo to fa mo mo ngam te fa na ki mo a o te ala o te city u committee pacific ne ya ko te কোটে আলা ইয়ে কোটে না কোটে আফাতে ফিজু দে চুলাই বালু তে কথা তো ফাই চালা না তো তোফা না ফল দেখি হোক কোনে ইয়ে দে আর ইন টু দ্য স্ক্রাইবল কম্পিটিশন আগেন ইয়ে এই বালম দে রন্ড গৌতম মাহেউ ইয়া মাহেউ মাহেউ মাহেউ মাহেউ পাপাও তে না ইয়া নে ফানো দে কম্পিটিশন দে নেই দে তা হোক দে গো ফানো কানে গো ইরো তুমি কই হোক তোফা না ফল দেখি হোক কোনে গো গো জয়েন আ ধোকে কা মাহেউ ও এন্টার দে কম্পিটিশন দে নেই স্ক্রাইবল ওয়াও So that is very, very interesting. Yo, te afiafte ia ko te afate walu mea tau politiki. Ko ne hek matane ko itam fai ke confirm ba ke te matou. Te matou guest te tahi nei heki ko fai mai ga hea ba abela bolo na hokoloko na i whono tanga ke hoki kone ie fai. Kai wit fai tu te namata kone ie tam fai ke mawatu matou Simon Coffee just te nei. E winga hokoloko te whono tanga lato te nani fai mo te kau te Fiji Airways. We need to know. Meni ane lo tau talan te fai tala ki ai ne. Especially ai a fea tātou o iko sininga lo te pa makalo iko ne. Mo tātou chino tuwalu o la o la te kui whanafuji ne. So let's hope something good came out of that meeting. Te itu lai iba ia ko kamata fai talanga mātou mo tau whanau kone i iyo mo tau ka inga kone i e ai whakato kato kātu o lua te kui te whai ngā mea te nahi tenai tuwalu ronu posu lua o akuso. Tēnā ko te hokila. Ko te whakaapo ne, whakaapo, te Tuvalu Inaugural Arts Festival, luafelo se fulu ono, jana te whainga mea lato o tenei mea tau art ne, kona e whai te whainga mea rena inungai whina afuti, polus fulu ono, polus fulu o wakuso. They're expecting about lua se lau tupu atino ea, atino kona ye participate ne, I te whainga mea tenei. So, yeah, pia pia mātou mea whaip tenei, whai tala tātou mo Mōurulau ama e te awhi awhi tēnei o nā ia e ola tōkum tēna mātua ki whea ki tūwalu o kau whakatahi atu hoki. Ngā te kōka ki tau kau mai kone ma mo tā leni ke he kei mai nungai te ala. Diaspora sa tātou i kone i Aukilani, i not Aukilani, Aotearoa New Zealand. Ko nā e whakapai ke ola tōki lātou oa.
whakaalia ala tau i loa, mo i longa, mo mea kona i te whainga mea tene whai tua le tau. Whai tala tātou mlato i te, i te itula e iwa. Ia te apate iwa, ko pula tātou mea tau te olale. Yes, what's going on now, especially in winter? What are you doing to keep yourself warm with the whale? Yeah, ni a hoki au whainga mai la kau mea inu kona inu te whale to keep away. Ia mina hoki au fruits, mina hoki au mea kona i kai ko te mea ke, yeah? Ke, ke moa e maua kwa te flu i te wai taimi tēne te winter, ne? Tēnā tau polakalame te apau te iwa. Yeah, so that's us. Yeah, whakatoe sātura te matau guest nene whāpufo mātou kwhai tāra mātou te apau te ono. Tēnā lo kahe a. Kahe... Kahe ngaki mai. Kai wilo te pētu tēnā mana tua te itu lai fitu ko tautala ne mo te afiaf tēnei. Ok, hia tēnā ko. Mai ne tāwata ki te toe whāne minute ki te itu lai fitu.